0: ꯀ꯭ꯂꯕ ꯁꯤꯅ ꯀꯣꯜꯂꯤꯕ ꯃꯐꯝꯁꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯉꯥꯛꯇꯒꯤ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯇꯧꯍꯟꯅꯤꯡꯕ ꯂꯩ ꯈꯤꯇꯪ ꯍꯥꯏꯕꯤꯌꯨ꯫
1: ꯂꯩꯉꯥꯛꯀꯤ ꯃꯥꯏꯀꯩꯗ ꯍꯥꯏꯖꯅꯤꯡꯕ ꯍꯥꯏꯕꯕꯨ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯔꯤꯕ ꯂꯝꯄꯥꯛ ꯑꯁꯤ ꯁ꯭ꯇꯦꯗꯤꯌꯝꯅꯆꯤꯡꯕ ꯁꯥꯟꯅꯕꯒꯤ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕ ꯂꯩꯔꯒꯗꯤ ꯂꯩꯉꯥꯛꯅ ꯇꯧꯕꯤꯔꯒꯗꯤ ꯌꯥꯝꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯒꯅꯤ ꯍꯥꯏꯕꯁꯦ ꯊꯝꯖꯒꯦ꯫ ꯀ꯭ꯂꯕ ꯑꯁꯤꯒꯤ ꯑꯣꯏꯅ ꯇꯣꯉꯥꯟꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯊꯝꯖꯔꯤꯕ ꯂꯝꯁꯤꯡ ꯑꯁꯤꯗ ꯃꯃꯥꯡꯗ ꯀꯨꯏꯔꯕꯗ ꯌꯨꯠ ꯑꯦꯐꯤꯌꯔꯁ ꯑꯦꯟ ꯁ꯭ꯄꯣꯔꯠꯁꯇ ꯑꯩꯈꯣꯏ ꯆꯠꯂꯁꯦ ꯊꯥꯒꯠꯆꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯁꯤꯗ ꯄꯤ ꯋꯥꯏ ꯄꯤ ꯁꯤ ꯀ꯭ꯂꯕ ꯑꯁꯤꯒꯤ ꯍꯦꯛ ꯃꯅꯤꯡꯗ ꯑꯆꯧꯕ ꯄꯨꯈ꯭ꯔꯤ ꯑꯃꯁꯨ ꯂꯩ, ꯃꯁꯤ ꯁ꯭ꯋꯤꯃꯤꯡ ꯄꯨꯜꯒꯤ ꯑꯣꯏꯅꯁꯨ ꯌꯥꯔꯒꯗꯤ ꯁꯤꯗꯁꯨ ꯁꯦꯝꯕꯤꯌꯨ ꯍꯥꯏꯕ ꯑꯗꯨꯒꯨꯝꯕ ꯑꯩꯈꯣꯏ ꯂꯝꯄꯥꯛꯁꯤꯗ ꯆꯥꯅꯕ ꯃꯈꯜꯒꯤ ꯑꯥꯏꯇꯦꯝꯁꯤꯡ ꯇꯧꯅꯕ ꯑꯩꯈꯣꯏ ꯇꯧꯒꯦ, ꯑꯗꯨꯕꯨ ꯍꯧꯖꯤꯛꯐꯥꯎꯕꯗ ꯀꯔꯤꯝꯇ ꯂꯩꯉꯥꯛꯀꯤ ꯃꯥꯏꯀꯩꯗꯒꯤꯗꯤ ꯇꯧꯕꯤꯔꯛꯄꯗꯤ ꯂꯩꯇꯔꯤ ꯍꯥꯏꯕ ꯇꯥꯏ꯫ ꯅꯨꯃꯤꯗꯥꯡꯒꯤ ꯃꯇꯝꯗ ꯑꯩꯈꯣꯏ ꯑꯉꯥꯡ ꯅꯨꯄꯤ ꯁꯥꯟꯅꯕ ꯌꯥꯕꯒꯤ ꯑꯗꯨꯃꯛꯇꯤ ꯑꯣꯏꯗꯦ, ꯃꯔꯝ ꯑꯗꯨꯅ ꯍꯥꯏꯔꯤꯕꯁꯤꯡ ꯑꯁꯤꯃꯁꯨ ꯑꯩꯈꯣꯏ ꯂꯩꯉꯥꯛꯀꯤ ꯃꯥꯏꯀꯩꯗꯒꯤ ꯇꯧꯍꯟꯖꯅꯤꯡꯉꯤ ꯍꯥꯏꯕꯁꯤꯃ ꯊꯝꯖꯒꯦ꯫
2: ꯑꯍꯣꯡꯕ ꯅꯥꯏꯕ ꯃꯇꯝꯒꯤ ꯈꯣꯡꯆꯠꯅꯤ, ꯈꯣꯡꯆꯠꯁꯤꯒꯤ ꯇꯨꯡꯏꯟꯅ ꯆꯠꯂꯤ ꯑꯩꯈꯣꯏ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯁꯨ ꯍꯤꯡꯅꯕꯒꯤ ꯂꯝꯕꯤꯁꯤꯗ ꯏꯆꯝ ꯆꯝꯖꯕ ꯏꯉꯥꯎ ꯉꯥꯎꯅ ꯄꯂꯦꯝ ꯄꯟꯊꯧꯒꯤ ꯃꯔꯨꯝ ꯊꯨꯞꯅ ꯍꯤꯡꯖꯔꯝꯂꯒꯁꯨ ꯉꯁꯤꯗꯤ ꯌꯨꯝꯒꯤ ꯌꯨꯝꯕꯨꯔꯦꯝꯕꯤ ꯑꯃꯒꯤ ꯊꯧꯗꯥꯡ ꯂꯧꯗꯨꯅ ꯍꯣꯡꯂꯛꯂꯤꯕ ꯃꯇꯝꯒꯤ ꯈꯣꯡꯆꯠ ꯑꯃꯗꯤ ꯆꯠꯅꯕꯤꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯄꯨꯛꯅꯤꯡꯒꯤ ꯑꯣꯏꯕ ꯋꯥꯐꯝ ꯐꯣꯡꯗꯣꯛꯄꯤꯔꯤꯕꯤ ꯑꯍꯜ ꯑꯣꯏꯔꯕꯤ ꯏꯃꯥ ꯏꯔꯨꯡꯕꯝ ꯑꯣꯡꯕꯤ ꯁꯅꯥꯍꯟꯕꯤ,
3: ꯏꯃꯥ ꯍꯧꯖꯤꯛꯁꯦ ꯏꯁꯥꯒꯤ ꯆꯍꯤ ꯀꯌꯥ ꯁꯨꯕꯤꯔꯕꯒꯦ?
4: ꯆꯍꯤꯁꯦ 40 ꯁꯨꯔꯝꯕꯅꯤ꯫
3: ꯏꯃꯥꯅ ꯄꯨꯡꯗꯣꯡꯕꯝꯁꯤꯗ ꯌꯨꯝ ꯄꯥꯟꯕꯤꯔꯛꯄ ꯃꯇꯝꯁꯦ, ꯁꯤꯗ ꯄꯨꯡꯗꯣꯡꯕꯝ ꯍꯥꯏꯔꯤꯕ ꯈꯨꯡꯒꯪꯁꯤꯗ ꯂꯩꯔꯝꯂꯤꯕ ꯐꯤꯕꯝꯁꯤꯡꯗꯨꯒ ꯍꯧꯖꯤꯛ ꯍꯧꯖꯤꯛ ꯂꯩꯔꯤꯕ ꯃꯇꯝꯁꯤꯗ ꯑꯣꯏꯔꯤꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯐꯤꯕꯝ ꯍꯥꯏꯖꯕ ꯇꯥꯔꯦ, ꯀꯣꯂꯝꯗꯝꯁꯤꯒꯤ ꯑꯣꯏꯕ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯑꯍꯣꯡꯕ ꯀꯥꯏꯗ ꯎꯕ ꯐꯪꯉꯤ?
4: 1973ꯁꯤꯗ ꯑꯩ ꯄꯨꯡꯗꯣꯡꯕꯝꯁꯤꯗ ꯌꯨꯝ ꯄꯥꯜꯂꯦ, ꯑꯩ ꯁꯦꯛꯇꯥꯗꯩꯅꯤ꯫ ꯇꯝꯗꯨꯗꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯇꯣꯔꯦꯟꯗꯒꯤ ꯏꯁꯤꯡ ꯁꯣꯛꯏ, ꯐꯤ ꯁꯨꯏ, ꯆꯥꯅꯕ ꯇꯧꯏ, ꯂꯣꯏꯅꯃꯛ ꯇꯣꯔꯦꯟꯗꯒꯤ ꯉꯥꯛꯇꯅꯤ꯫ ꯃꯇꯝꯗꯨꯗꯗꯤ ꯀꯣꯟꯁꯨ ꯀꯣꯔꯐꯨ ꯑꯃ ꯁꯅꯥꯕꯨꯜ ꯑꯃ ꯑꯗꯩ ꯍꯦꯟꯅ ꯂꯩꯅꯗꯦ ꯑꯌꯥꯝꯕꯅ, ꯃꯇꯝꯁꯤꯗꯗꯤ ꯏꯃꯨꯡ ꯑꯃꯗ ꯁꯤꯟꯇꯦꯛꯁ 7 ꯅꯤꯄꯥꯟ, ꯅꯍꯥꯟ ꯑꯩꯈꯣꯏ ꯈꯔꯀꯥꯟꯗ ꯇꯣꯇꯤ ꯁꯣꯔꯣꯛꯇ ꯌꯨꯡꯉꯝꯃꯤ, ꯍꯣꯠꯂꯤ ꯈꯠꯅꯕꯒ ꯆꯩꯅꯕꯒ ꯃꯨꯟꯅꯗꯅ, ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯃꯥꯏ ꯃꯥꯏ ꯃꯌꯨꯝꯗ ꯂꯣꯏ ꯇꯥꯔꯦ, ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯔꯦ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯊꯥꯏꯅꯒ ꯍꯥꯏꯅꯔꯗꯤ, ꯅꯍꯥꯟ ꯃꯇꯝꯗꯨꯗꯗꯤ ꯇꯣꯔꯦꯟꯗ ꯐꯤ ꯁꯨꯖꯒꯅꯤ, ꯇꯣꯔꯦꯟꯗꯒꯤ ꯀꯥꯈꯠꯂꯛꯀꯅꯤ, ꯗꯔꯥ ꯉꯥꯡꯉꯨꯔꯕꯁꯨ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯇꯣꯔꯦꯟꯒꯁꯦ ꯃꯣꯡꯁꯣꯡ ꯋꯥꯡꯈ꯭ꯔꯦ, ꯃꯤ ꯑꯃꯠꯇ ꯀꯨꯝꯅꯗ꯭ꯔꯦ, ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯔꯦ, ꯂꯝꯕꯤ ꯁꯣꯔꯣꯛ ꯁꯣꯔꯣꯛꯁꯨ ꯀꯣꯏꯔꯥ ꯉꯥꯛ ꯊꯥꯔꯦ, ꯃꯇꯝꯗꯨꯗꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯂꯥꯏꯔꯤꯛ ꯇꯝꯕ ꯆꯠꯄ ꯀꯥꯟ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯑꯗꯨ ꯁꯣꯔꯣꯛ ꯅꯨꯡ ꯌꯥꯎꯁꯨ ꯌꯥꯎꯕꯁꯤꯗ ꯈꯣꯡ ꯆꯠꯂꯤꯃꯤ, ꯑꯗꯣ ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯃꯇꯝꯗꯨꯒꯗꯤ ꯌꯥꯝ ꯊꯤ ꯈꯦꯠꯅꯔꯦ, ꯃꯇꯝꯗꯨꯗꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯁ꯭ꯋꯥꯏꯗ ꯑꯋꯥꯕꯁꯤ ꯆꯦꯡꯗ ꯊꯤꯕꯗ ꯊꯕꯛ ꯁꯨꯅꯗꯦ, ꯀꯔꯤꯅ ꯊꯕꯛ ꯁꯨꯐꯝ ꯅꯝꯐꯝ ꯂꯩꯇꯦ, ꯍꯖꯤꯔꯥ ꯁꯨꯐꯝ ꯂꯩꯇꯦ, ꯆꯦꯡꯁꯦ ꯆꯥꯅꯤꯡꯉꯥꯏ ꯑꯃꯨꯛ ꯂꯩꯅꯗꯦꯕ, ꯑꯌꯥꯝꯕꯅ ꯐꯧ ꯂꯧ ꯎꯕ ꯏꯅꯥ ꯈꯨꯝꯕ ꯈꯔꯅ ꯂꯩꯕ, ꯑꯗꯨꯁꯨ ꯏꯅꯥ ꯈꯨꯝꯕꯗꯨꯗꯩ ꯐꯧ ꯂꯥꯏꯇ ꯉꯝ ꯂꯧꯔꯨꯔꯒ ꯂꯧꯁꯦ ꯂꯧꯈꯥꯎ ꯁꯦꯟꯅꯅ ꯂꯧꯕ ꯑꯗꯨꯒꯨꯝꯕ ꯆꯠꯅꯔꯝꯃꯦꯕ, ꯍꯧꯖꯤꯛꯇꯤ ꯂꯨꯍꯣꯡꯉꯦ, ꯂꯨꯍꯣꯡꯕꯁꯤꯗꯩꯗ ꯂꯩꯒꯦꯔ ꯂꯩꯔꯣꯏꯔ ꯆꯐꯨꯕꯨ ꯑꯌꯥꯝꯕ ꯈꯥꯕꯤꯕꯁꯦ ꯈꯨꯠ ꯂꯣꯏ ꯍꯥꯞꯄꯦ,
3: ꯑꯗꯣ ꯑꯩꯈꯣꯏꯅ ꯈꯪꯖꯍꯧꯗꯕ ꯏꯃꯥꯍꯣꯏꯒꯤ ꯃꯇꯝꯗꯗꯤ ꯍꯥꯏꯔꯤꯕ ꯑꯍꯨꯝ ꯄꯣꯠꯀꯤ ꯃꯇꯥꯡꯁꯦ ꯁꯤꯁꯨ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯍꯥꯞꯅꯕ, ꯑꯗꯨꯒ ꯃꯇꯝꯗꯨꯗꯗꯤ ꯍꯥꯏꯔꯤꯕ ꯄꯣꯠꯁꯛꯁꯤꯡꯁꯦ ꯑꯃꯠꯇ ꯎꯅꯔꯝꯗꯕ꯭ꯔꯥ ꯑꯗꯨꯁꯨ ꯐꯣꯡꯗꯣꯛꯄꯤꯌꯨ꯫
4: ꯎꯟꯗꯦ ꯃꯇꯝꯗꯨꯗꯗꯤꯕꯀꯣ, ꯃꯃꯥ ꯃꯄꯥꯅ ꯈꯔ ꯍꯥꯞꯄꯤꯕꯗꯣ ꯐꯅꯦꯛ ꯃꯉꯥ ꯇꯔꯨꯛ, ꯎꯄꯨ ꯑꯃ, ꯀꯥꯡꯊꯣꯜ ꯑꯃ, ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯆꯠꯅꯔꯝꯃꯦꯕ, ꯑꯗꯨꯒ ꯇꯔꯪꯕꯨ ꯑꯃꯅꯗ ꯑꯩꯈꯣꯏ ꯍꯥꯞꯄꯛꯏꯗꯣ ꯑꯩꯗꯤ ꯃꯇꯝꯗꯨꯒꯤꯕꯀꯣ, ꯑꯩꯈꯣꯏ ꯃꯥꯝꯅ ꯇꯔꯨꯝ ꯄꯨꯕ ꯂꯩꯕꯤꯔꯛꯑꯦꯕ, ꯁꯤꯃ ꯂꯩꯕꯤꯔꯁꯨ ꯍꯥꯏꯗꯦ, ꯂꯨꯍꯣꯡꯕꯗꯣ ꯇꯨꯃꯤꯟꯅ ꯑꯗꯨꯝ ꯂꯩ, ꯀꯔꯤꯝꯇ ꯃꯣꯏꯅ ꯍꯥꯞꯄꯤꯔꯛꯄ ꯈꯔ ꯃꯤꯅ ꯅꯨꯡꯁꯤꯗꯅ ꯄꯤꯔꯛꯄ ꯈꯔꯗꯣ ꯑꯗꯨꯝ ꯄꯨꯔ ꯂꯥꯛꯑꯦ ꯍꯥꯏꯕ,
3: ꯏꯃꯥꯍꯣꯏꯅꯅꯦ ꯂꯩꯁꯥꯔꯤꯉꯩ ꯃꯇꯝꯗꯣ ꯑꯗꯨꯒꯤ ꯋꯥꯔꯤꯗꯨꯁꯨ ꯀꯃꯥꯏ ꯀꯃꯥꯏꯅ ꯇꯧꯕ, ꯊꯥꯏꯅꯉꯩ ꯃꯇꯝꯗꯗꯤ ꯀꯥꯡ ꯁꯥꯟꯅꯕ, ꯑꯩꯈꯣꯏ ꯂꯤꯀꯣꯟ ꯁꯥꯟꯅꯕ ꯀꯥꯏꯅ ꯍꯥꯏ, ꯍꯧꯖꯤꯛꯀꯥꯟꯒꯤ ꯑꯉꯥꯡꯁꯤꯡꯗꯤ ꯑꯗꯨꯒꯨꯝꯕ ꯃꯁꯥꯟꯅꯗꯣ ꯑꯩꯈꯣꯏ ꯎꯕꯁꯨ ꯐꯪꯖꯗ꯭ꯔꯦ, ꯏꯃꯥꯍꯣꯏꯁꯨ ꯁꯥꯟꯅꯕꯤꯔꯛꯄ꯭ꯔꯥ ꯑꯗꯨꯒꯤ ꯃꯇꯥꯡꯗ?
4: ꯁꯤ ꯃꯇꯥꯡꯗ ꯑꯩꯅ ꯄꯦꯟꯗꯕ ꯑꯃ ꯍꯥꯏꯖꯔꯛꯀꯦꯕꯀꯣ, ꯑꯩꯈꯣꯏ ꯌꯨꯝꯗ ꯂꯥꯛꯑꯀꯥꯟꯗ ꯑꯩꯈꯣꯏ ꯏꯕꯣꯛꯁꯦ ꯅꯌꯥꯝ ꯇꯧꯔꯛꯑꯦꯕ, ꯂꯨꯅ ꯇꯧꯕꯒꯤ ꯐꯠꯇꯕꯁꯨ ꯂꯩ ꯍꯥꯏꯕ, ꯀꯔꯤꯅꯣ ꯑꯩꯈꯣꯏ ꯃꯇꯝꯗꯨꯗ ꯏꯝꯐꯥꯟꯗ ꯂꯩꯔ ꯂꯥꯏꯔꯤꯛ ꯇꯝꯍꯜꯂꯝꯃꯣ, ꯍꯋꯥ ꯇꯛꯀꯅꯤ ꯆꯠꯍꯜꯂꯛꯇꯦꯕ, ꯏꯁꯦꯡ ꯁꯦꯡꯕ ꯋꯥꯅꯤꯀꯣ, ꯑꯩꯈꯣꯏ ꯊꯕꯛ ꯇꯧꯔꯛꯇ꯭ꯔꯤꯁꯦ ꯂꯤꯀꯣꯟ ꯁꯥꯟꯅꯕ ꯑꯩꯈꯣꯏ ꯃꯇꯝꯗꯨꯗ ꯑꯗꯨꯝ ꯁꯥꯟꯅꯩ, ꯑꯩꯈꯣꯏ ꯆꯠꯂꯛꯇꯦ, ꯊꯥꯕꯜ ꯆꯣꯡꯉꯤ ꯆꯠꯂꯛꯇꯦ, ꯀꯥꯡꯒꯗꯤ ꯑꯗꯨꯝ ꯑꯍꯜ ꯑꯩꯈꯣꯏ ꯁꯪꯒꯣꯏꯗꯒ ꯃꯤ ꯀꯥꯡꯒ ꯑꯗꯨꯝ ꯁꯥꯟꯅꯩ, ꯌꯦꯡꯉꯤ ꯈꯣꯠꯂꯤ, ꯑꯗꯨꯒ ꯂꯤꯀꯣꯟꯁꯨ ꯁꯥꯟꯅꯔꯦ, ꯑꯗꯨ ꯑꯩꯈꯣꯏ ꯌꯥꯝ ꯆꯦꯛꯁꯤꯟꯅ ꯂꯩꯔꯛꯑꯦꯕ, ꯑꯗꯨꯅ ꯀꯔꯤꯝꯇ ꯆꯠꯂꯛꯇꯦꯕ,
3: ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ ꯏꯃꯥ, ꯏꯃꯥꯁꯨ ꯃꯇꯝ ꯀꯨꯏꯅ ꯁꯥꯡꯅ ꯅꯥꯗ ꯌꯦꯛꯇꯅ ꯄꯨꯟꯁꯤ ꯅꯨꯡꯁꯥꯡꯅ ꯌꯨ ꯍꯥꯏꯕ ꯋꯥꯐꯝꯁꯤ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯃꯍꯨꯠ ꯁꯤꯟꯖꯔꯒ ꯐꯣꯡꯗꯣꯛꯆꯔꯤ,
4: ꯅꯨꯡꯉꯥꯏꯖꯔꯦ ꯌꯥꯝꯅ꯫
5: ꯃꯤꯄꯨꯝ ꯈꯨꯗꯤꯡ ꯊꯕꯛ ꯐꯪꯗꯕꯒꯤ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯗꯕ ꯃꯥꯌꯣꯛꯅꯔꯤꯕ ꯂꯝꯗꯝ ꯑꯁꯤꯗ ꯉꯁꯤꯒꯤ ꯂꯥꯏꯔꯤꯛ ꯂꯥꯏꯁꯨ ꯍꯩꯔꯕ ꯅꯍꯥꯔꯣꯜ ꯀꯌꯥꯅ ꯃꯄꯥꯜ ꯂꯩꯕꯥꯛꯇ ꯆꯠꯇꯨꯅ ꯃꯤꯔꯩꯕꯥꯛꯇ ꯁꯦꯜ ꯇꯥꯟꯗꯨꯅ ꯂꯩꯕ ꯃꯤꯑꯣꯏ ꯀꯌꯥꯒꯤ ꯋꯥꯔꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯇꯠꯇꯅ ꯇꯥꯔꯤ꯫ ꯃꯄꯥꯜ ꯂꯩꯕꯥꯛꯇ ꯆꯠꯇꯨꯅ ꯁꯦꯜ ꯇꯥꯟꯕ ꯍꯥꯏꯕꯁꯤ ꯑꯔꯥꯏꯕꯗꯤ ꯅꯠꯇꯦ, ꯃꯐꯝ ꯑꯗꯨꯒꯤ ꯂꯣꯜ ꯈꯪꯕ ꯇꯉꯥꯏꯐꯗꯕ ꯀꯌꯥꯃꯔꯨꯝ ꯂꯩ꯫ ꯃꯅꯤꯄꯨꯔꯗꯒꯤ ꯖꯄꯥꯟꯗ ꯂꯥꯏꯔꯤꯛ ꯂꯥꯏꯁꯨ ꯇꯝꯕꯇ ꯅꯠꯇꯅ ꯃꯇꯧ ꯀꯔꯝꯅ ꯆꯠꯀꯗꯒꯦ ꯍꯥꯏꯕꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯁꯦꯟꯇꯔ ꯐꯣꯔ ꯖꯄꯥꯅꯤꯁ ꯂꯦꯡꯒ꯭ꯋꯦꯁ ꯁ꯭ꯇꯗꯤꯁ ꯏꯝꯐꯥꯜꯗ ꯄ꯭ꯔꯤꯟꯁꯤꯄꯜ ꯑꯣꯏꯅ ꯊꯧ ꯄꯨꯕꯤꯔꯤꯕ ꯑꯃꯗꯤ ꯏꯟꯗꯣ ꯖꯄꯥꯟ ꯐ꯭ꯔꯦꯟꯁꯤꯞ ꯑꯦꯁꯣꯁꯤꯌꯦꯁꯟꯒꯤ
6: ওজাছি হোজি হোজিকছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সাউখতনবান হোনাবিরি হাইরিছে মাসিগি দমকটা ওজানা মণিপুর খুনাইছে কারি কারি থৌদাং লোবিরকপা হাইবদুগি মতাংদ খজিকটং পানবি ওজা
7: আইকোইনা আদম আইনা জাপান গি লোনছগি মরমন তাউজেরাইছি হোজি পাউদা 1994 দগি নোজি পাউদা চাই কুনগা মাপন কমপ্লিট ওয়াইরেনা লাউরে মণিপুর সি ইন্ডিয়া গি মাফম আতাইগ মানাদব আইকোই রিলেশন নমলাই জাপান গা কইগেছি মরমন মাগি ব্যাকগ্রাউন্ডস দা কোইনা 1940 গি মতন্দগি না 45 হোসি কঞ্জুগেটিভ মাসি লান গি সেম সারা গা লান লই পিছে 45 তা লই বনি ওয়ার সি লই মতম সিদা প্রটেক্টেড এরিয়া পারমিট আনমা সালাইর গা থামনে আন ফরেনার সি সুং সং গাদব কোইনা জাপান জি মণিপুর দ লাক কোসি নম গিদব নে মই মাপাম পো সি গি মা ইয়াম সি কোইনা সরু খোমনিং বকদব ইয়াম সি নম গিদব নে নম দদনা দম লে পুতে আইনা থাংদ আসাগে 1972 গি সেপ্টেম্বর নিমত লাংবন সেপ্টেম্বর সিদা মই ইয়ান হান বইনা সরু খোম লাক পো কাং সিদা আসাগে আই কোই দি মাতাম দ আং আং মই রি আই কোই খাং দি দু মাতাম আইনা জাপান জাই গি আরো সাবজি সু ওইরা বনি আইনা দম থি বনি থিরা কান দা আসাগে 1972 দ লাগা কোই গি পাবং কোই রেং কোই আদু মাতাম দ কোই গি ইন্ডিভিশন গানা দি মই তৌদনা কই সরু খোম খটপসি কই ওজা নন্দ কুমার ইয়াওরে মাতাম দা ইয়াওরে গং আসাগে সরু খোম গি থাবজি পাংথোপনে আদি মাতং দগি দি আসাগে মই সরু সি জায়গা তোরগা সরু জায়গা চৌ জাই স্কুল গি সিতে তৌই হাই প্লেগ্রাউন্ড মলেই বদ আদু দ তৌই হাই তোর উট ওইনা মনে পুখিবা আদি মাতুং নাই দিয়ে চাই চাই কোদিন খা দম লাপ কথা লোন ভাওনা দেব কি আওয়াব ম লাইব লাইব কাছি দা ওজা নন্দ কুমার সিনা আকুই 1981 82 দাই দা হাইতা লোন সি মান ভাওনা দেব দু উবদা ইসো ভারতী সি দা আকুই চাহি আনি কি ডিপ্লোমা কোর্স মা তাও ফুগা মণিপুর দা জাপান লোন সি মা লিংক লাগে হাইনে লাপ নে ফরমেন ওইনা মান আদম তো কইছে মা দি বোর্ড কি জয়েন্ট সেক্রেটারি ওরমে ফরমেন ওইনা 1990 দগি দি মাগি ক্লাস ফুল সুইং তোরে কেসাম পাতা কাকা বিদুর গি মতন স্ট্যান্ডার্ড ইংলিশ স্কুল হাইব নি মাগি তো মান ফুল সুইং ক্লাস তো কাঞ্জি দা আই সু তুম মতন দাই বিকম লরে 1986 তা জাপালন তামজারি হাই কাছি দা খবরম কা খাওনে আসি দাই আম তামনি পোনি মাসি হান চতে ইয়াদ রে নাই সাইকেল তো চলে সাইকেল তো চলে গা হং কাছি দা এ সময় তো তামনি থাতো কি কোর্স নে হাই কাছি দা আই আম থুন মিং চলি কই কুনছা নিথই মুতামি মতন্দা থা তরুক তামবিব কাঞ্জিদা আইনা থওয়াই খতং যাওব হাইগদ্র হাইববদি নতি পামজবদন তবুছন আইসি ফাস্ট পশন তাই আদদেগি দি আইনা মতমদু ওজাসু ওইবনি নিস্কুন গি ওজা ওই ওইনা পেরাচা খা থেংদা বিরো হারগদ মাইঙ্গাং না প্রিন্সিপাল দা স্কুল দা চলে কেসাম পাঞ্চা লাগা পুংতরু নাংনা বসা লাগা হালাগা মু পুংতরা মথই নাংনা বসি স্কুল দা মু আদম চলে সয়া ওয়াতম পাইতারে আদমাই তৌদগি দি ওজা আছিনা আইগি টিচিং প্রফেশন জি টিউশন কম লব বসি আই ছাত্র ওই দে জদন তোর আদা এস মঙ্গা নং তাকপিরো আইদি পোর্ট থাবক তাওবনি না আইমনদে ভিজিলেন্স সুয়ামনে লাই আকুইন সুমাইন আহেন মথাবক সু গোমেন গিছ তাওবিয়াতে আদুনা মঙ্গা নং তাকপিরো হাইনা দুয়াই তনা 93 দগি লরে আইগি মাগি কোশে আদু 1994 দগি ওজাগি স্কুল অফ জাপানিজ স্টাডিজ নামলে রে সিদা তাকপিবনে
6: ওসা জাপানিজ ল্যাঙ্গুয়েজ সে মসি চামবগি কানা বাহাই তারে তুংগি উইব ভিজন সে মসি কইগি মণিপুর খুনাই দ কারি লাইবগে হাইবদুসু হোরকলি বা সাটান হারোল সিং দা পুনিং লক্ষিং ওইনাবা খজিকটং চহাবিরো
7: জাপানিজ কে সে অরাউন্ড মোর দ্যান 45 কান্ট্রি না জাপান লঞ্চ তামে আদকি মতে জানতাম রে জাপান লঞ্চ মিসু বিসু কম্পানি যে কোনে হেতা লোকাছে লোকট পর মতন দে এভরি কোই কন্টিনেন্ট তরক লাইব সিদা কন্টিনেন্ট কোদিং এ মিসু বিসু কম্পানি গি হেড অফিস মম মম লই লে মাসি দা থাবক তোগ দা মাই আমসি জাপানিজ খং দা গদি ইয়াত মাসি মে হেতা পাইলে হে থাবক সিব আদনা কানা গো মনা গ্রাজুয়েট ওয়েরবা আদকি মাসি কোই জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আসাম বিদা জেএলপিটি হায়ার গা খং না বসা মাসি N3 পাস তো গদাবা মাসিকি লেভেল সে মাঙা লাই N5 হাইবা মা N4 N3 N2 N1 N1 জেনা কোয়াইদকি হাইয়েস্ট নি N5 সিনা কোয়াইদকি হোবনি N3 দি পাস তো গদাম নি মা আদো ইদাদি এনি কম্পানি মদা মা থাবু চাং বিয়া রে পয়সা গ কাইম তিং রো এমাদু লয়দ লবি ও এহেদ মা হাচা রগে সিম লাই রে কো মাসি মি মাসিং খাং দগে হুজু লৌরি আমনা জাপান গি জে হুজু সু কামাই তো গেদা জাপান গি মি মাসিং জে কই গিনি দাগিন হেঙ্কালি আদো জাপান গি মাসিং গি দম তাদার মই আহান জিনা 60% ওই নাহা জিনা 40% ওরপা আনা সাই নাহা মাছিং সি আন দরকার লাইব হাই তারে জাপান আম দরকার লাইব নি না মাসাই মই না ফরেন লি ম্যান পাওয়ার পাম পতকি কামাই চাঙ্গ দগে হাই কান্দ তুই পাস তো ওরপা আদুগা জেল পিটি সিদা ইয়ান আমগি কই বেসিক সে সি লোয়ার গদি মাছি জাপান দা লাইতম চাপে আর জাপান দা লাইতম চালগ মান তামিং ইবা হিরাম মামা ইয়ান আমদা লোন আত্ত চাহি আনি তামনি আদুগা মান তামিং ইবা হিরাম মামাদা অটোমোবাইল তামগেরা রোবোটিক তামগেরা ইনফরমেশন টেকনোলজি তামগেরা এনে আই বিজনেস ডেভেলপমেন্ট আই এমবিএ আই বিসিএ আই এমসিএ লই আই আম তামথোকা জাপান দিন থাক তো ইয়ারে আদনা আইনা হাউজি ফৌদা আইগি সাইটগি তৌজেরি সি ইন্দো জাপান ফ্রেন্ডশিপ হাউজি লাইরি আইনা জেনারেল সেক্রেটারি বৈজাবনি আদো গাসাইগি জাপান লোন তামবিবগি নে প্রিন্সিপাল হইনা লাইবনি সিদাই না চাই কোন থাবগি মানুং সিদা আইগি স্কুল দে থাবসি আঙ্গাং কুনগা মারি থারে 아이기 산파 야오리 아두 문웅다 사타 따라테체 아다 타벅 떠오래 스마이 다우나 앙앙 마싱시 얌컷 아닌 바이다 자파니스 담마가 아코이 세밀런다 적극하게 하비시디고 시디 100% 하우지 자파나 마니푸르기 30000 나르싱 피오 하이니 시스코프시 코이 떠오부야에
6: Japan Honor River Shumna, Equi Manipur Kunai Shid Lady Bakoi, Yellow Missing Se, Machina, Honor Agati, Quigi Lamdam Sisakot Pada, Kayamating Uyga, the Gehabdusu, Jana Kajikan Pongo Piram.
7: Equina, the today the season of River, I told you a car, everything, ma'am, see, meaning on the loyalty paint or question of now. Pukam Zadi, Zaki Tiregam Zariko, Kanam Kam Kanarudi, Shumba Posito, Haita Equina, Indiagi, Ateda, cannot of Jurgasu. Koi Japani mateng chilorga koi hariba engineering ke nosing chiloina tharga halaga shi ton biyae madulling khala pamatam da manipur ki ke nomtang de koi putoksha manipur computer as manipur computer yam phase manipur sab kar de ko yam phase manipur sarba kalguma posagama tekter du di smai tawi na ta bike du di smai tawi haibam tang de hai lagadi akoi chemilon da phagala khane aba admai taw ke hai targa di ai koi na koi manipur go manga pulaga everything ai ngamne hai besima radio ki thong de ko mayam da paujen bijari
2: Kunaya Sigis Fotana Hingliba, Nupi Hibisingbu, Maromdom, Sentok Lambi Laina, Mai Fagna Hingbungam Naba Amadi, Ladyba, Tongan Tonganba Department Singna Piriba, Kudong Saba Singer Si, Mafung Fana, Miam de Yohanabagi Pandamda, Manipur State, Rural Livelihood Missangi Makata, Tongan Tonganba Kungang Singda, Self Help Group Sing Sembagum, Pungdong Bum Hiriba Kungangasidesu, Self Help Group Sing Semduna, Kanava Kayamarum Piri Self Help Group Yahusina Nupi Ovising the Kadai Fauba Kanava Pibagi Hibagi Matanga Wafam Sing Fongdok Piribi Irumbum Ongbi Ranibala Amadi Tongbram Babita Lima
8: Punoman Kungang Sigi Sakotrangi Oina Miam Punabagida Magda Noma Pan Batoroman Amazu Kuipang to Evoko Sigizu Punoman Kungang Zigi Halaman Singane I say Kisargi Pamzipuanbi Aduga Akwegi Punoman Kungang Sida India Gomena Bibiba Akwegi Sele Group Sembibudo Aduda Isama Layman Sele Group Sida Member Oize Yamnunga Jabamana Aina Miam the Tamdan Bana Akwegi Sele Group Siyama Tamdane like I is using Se. Ari hai tabu yau ibu ko, adonga si dia koi nata bidana, moy jing dia masama sana, koi loi nabo soi tau jere ba, hai ram tabu je hai dia ba, hujise, adu maina hujise, hafta aku tinggi pun je ibu ko, hafta amu koi je lupa kun kun thangkan narame, adu thangkan narame do adu matang matungi na sum hongak padagi na, aku hujise tilupa kun tha thangkan le ba, ni matang tak aku je hujise hujise sune, kerajaan bibi berol hai tare ne, aku microfinance pesapu dre, aku member sing je kan aku bimta, adu koi isa isa gina ma maigi lobi aba rol lore ko apun bata thadarak ba koi gi bele anama lei ba ko punong gi ada sita lei ba dagi koi chanthang je piraga akoi da mu bidharaga akoi gi member ma sen je mai ye naraga koi awanungai are leita je tomi naraga akoi na tha magi oina yampik pa sendoi ji oiraga akoi je chele ka sendoi ga hankat ki bado adi dona asum da loishan gi bado khangau draga mi gi bisa chu to lodre dana asmai taw dana ne akoi je nungai sukang khangam da ba akoi smai na microphone daga haibadi changa ga wangang baje ngamda baje khoina celebrate se tholak padegi miyam pulabani na sai ngang ngang paji da khoi wa nu ngang ba kho pase simak sunga me ai isamak su ahamda asum yung ki thabai ngang tawra ga haibadi dukaram phanjar ga sum lei jaram bane ba leram ba do hauji si khoi ki punom mong khungang ji gi khoi pharu mari le ba ko mari si degi khoi pharu si degi mi ahong hong khalaga khon gi oina amara bai bi ji trying to khang kale si gi charuk si da ai ju member mo ni auja bane thok ame he thok ma tamse asida dum saruk ya jaba hai tare
9: ada self help group yau basina ngasai gi paisa lok thab na chingba adu khakta na tana karam karam ba makha gi thabak sing di hotna bi adu gi matang da su khase
8: hiram khodi makta hai tare selo group na piri se mapang khodi makta loina mak pandra ga ju chaura kwa ma khak sen gi to oiro de gi chele group na lauri je khoi gi medicine gi free ke makta oiro de gi punamak se loina ba kon ba hai ba di makha khodi makta kana ba je loina ba khoi da phangan ba hai tare ma pan thuan ba ngasai gi kana ba piba sigi anojina akhoi je midnight am sing hai tare aina haijaning banana akhoi gi sele group yau to ma amam si yauri ba ada kana go mana smaina sele group si yau mi se skai dau doi no gana khan bado adu tok pi ba akhoi gi memory ba mayam se akhoi na smaina ngasi punjhal laga sarkar de gi lauri ba mateng se moi su lau bi ba si pam jae ba adu oita dinga sai moi na khangri ba je moi ju chathop gi haina bi leitri ba ada gi pun ba gi haina bi leitri ba ada gi moi na kijaba ma phaujabado ai lai ri haite aduna lai ri haitabani na chilo group yaraga ꯀꯃꯥꯏꯅ ꯇꯧꯗꯣꯏꯅꯣꯒꯥꯅ ꯈꯟꯕꯗꯣ ꯑꯗꯨ ꯊꯥꯗꯣꯛꯄꯤꯕ ꯃꯌꯥꯝꯗꯨꯅ ꯇꯧꯕꯗꯨꯗ ꯊꯋꯥꯏ ꯌꯥꯎꯁꯤꯟꯕꯤꯔꯒ ꯑꯐꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯨꯄꯤ ꯈꯨꯟꯅꯥꯏ ꯑꯃ ꯁꯦꯝꯕꯗ ꯊꯧꯗꯥꯡ ꯂꯧꯍꯟꯅꯤꯡꯉꯦ꯫
10: ꯑꯩ ꯍꯧꯖꯤꯛ ꯍꯧꯖꯤꯛꯁꯦ ꯌꯨꯝꯗ ꯑꯩ ꯇꯦꯂꯔ ꯍꯥꯡꯖꯔꯤ꯫ ꯇꯦꯂꯔ ꯍꯥꯡꯕꯁꯤꯗ ꯑꯩ ꯐꯨꯔꯤꯠ ꯇꯨꯔꯒ ꯃꯌꯥꯝꯒꯤ ꯑꯣꯔꯗꯔ ꯂꯥꯛꯄ ꯑꯗꯒꯤ ꯑꯩꯅ ꯑꯍꯦꯟꯕ ꯇꯨꯔꯒ ꯊꯝꯖꯕ ꯑꯗꯨꯝ ꯇꯧꯖꯔꯤ꯫ ꯕ꯭ꯂꯥꯎꯁ ꯇꯣꯞ ꯑꯦꯅꯤ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏ ꯇꯨꯖꯩ ꯑꯩ ꯐꯣꯛꯇꯩ꯫ ꯏꯟꯀꯝꯁꯦ ꯑꯉꯥꯡꯒꯤ ꯊꯥꯒꯤ ꯂꯥꯛꯄ ꯄꯩꯁꯥ ꯅꯠꯇꯕ ꯑꯩꯅ ꯐꯨꯔꯤꯠ ꯇꯨꯕꯒꯤ ꯑꯇꯨꯝꯕ ꯑꯃꯗꯤ ꯑꯩꯅ ꯑꯍꯦꯟꯕ ꯇꯨꯕ ꯐꯪꯖꯕ ꯄꯩꯁꯥꯗ ꯑꯗꯨꯝ ꯄꯨꯟꯅ ꯍꯥꯏ ꯇꯥꯔꯒꯗꯤ 10,012 ꯑꯗꯨꯝ ꯂꯥꯛꯑꯦ ꯍꯥꯏ ꯇꯥꯔꯦ꯫ ꯁꯦꯜ ꯒ꯭ꯔꯨꯞꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯄꯨꯡꯗꯣꯡꯕꯝꯗ 2017ꯗ ꯂꯝꯂꯥꯏ ꯀꯜꯆꯔꯒꯤ ꯃꯈꯥꯗ ꯑꯩꯈꯣꯏꯁꯦ ꯂꯥꯏꯕꯂꯤꯍꯨꯗ ꯃꯤꯁꯟꯅ ꯇꯧꯔꯒ ꯑꯩꯈꯣꯏ ꯁꯦꯜ ꯒ꯭ꯔꯨꯞꯁꯦ ꯐꯣꯔꯃꯦꯁꯟ ꯇꯧꯕꯤꯕ, ꯁꯦꯜ ꯒ꯭ꯔꯨꯞ 19 ꯌꯥꯝ ꯅꯧꯅ ꯁꯦꯝꯃꯦꯕꯀꯣ 2017ꯁꯤꯗ, ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯁꯦ 35 ꯁꯦꯝꯕꯗꯒꯤ ꯕꯦꯂꯦꯞ ꯁꯦꯝꯃꯦ, ꯕꯦꯂꯦꯞ ꯁꯦꯝꯕ ꯃꯇꯨꯡꯗꯒꯤꯗꯤ ꯑꯩꯈꯣꯏꯁꯦ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡ ꯌꯥꯝ ꯐꯪꯉꯦ, ꯐꯤꯁꯥ ꯂꯣꯟꯁꯥꯒꯤ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡ ꯑꯣꯏꯔꯣ ꯑꯗꯒꯤꯗꯤ ꯍꯩꯔꯥ ꯑꯆꯥꯔ ꯁꯦꯝꯕꯒꯤ ꯒ꯭ꯔꯨꯞ ꯒ꯭ꯔꯨꯞꯀꯤ ꯑꯄꯥꯝꯕꯒꯤ ꯃꯇꯨꯡ ꯏꯟꯅ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡ ꯐꯪꯉꯤ, ꯑꯗꯒꯤ ꯑꯩ ꯏꯁꯥꯃꯛ ꯇꯦꯂꯔꯁꯦ ꯇꯧꯅ ꯑꯩ ꯇꯦꯂꯔꯒꯤ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡꯁꯦ ꯎꯁꯥ ꯁꯤꯂꯥꯏꯒꯤ ꯃꯈꯥꯗ, ꯃꯁꯤꯁꯨ MSRMꯒꯤ ꯃꯈꯥꯗ ꯇꯧꯔꯒ ꯑꯩꯈꯣꯏ ꯐꯪꯖꯩꯕ, ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏ ꯃꯦꯆꯤꯟ ꯄꯤꯕꯤꯔꯛꯏ ꯁꯦꯜ ꯒ꯭ꯔꯨꯞꯇꯒꯤ, ꯍꯥꯟꯅ ꯁꯦꯂꯦꯛꯁꯟ ꯑꯩꯈꯣꯏ ꯃꯤ ꯈꯔ ꯈꯟꯒꯠꯂꯒ ꯍꯥꯏꯕꯗꯤ ꯃꯤ ꯗꯔꯀꯥꯔ ꯑꯣꯏꯕ ꯂꯝꯂꯥꯏ ꯀꯜꯆꯔꯒꯤ ꯑꯣꯏꯕꯅꯤꯅ ꯄꯨꯟꯅ ꯇꯧꯕ ꯌꯥꯗꯕꯅꯤꯅ ꯑꯄꯥꯝꯕ ꯈꯔ ꯊꯣꯛꯄꯤꯔꯛꯎ ꯍꯥꯏꯔꯒ ꯑꯩꯈꯣꯏ ꯊꯣꯛꯑꯦꯕ, ꯑꯩꯈꯣꯏ ꯄꯨꯡꯗꯣꯡꯕꯝꯗꯒꯤ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏ ꯃꯔꯤ ꯌꯥꯎꯖꯩ, ꯃꯔꯤꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯃꯦꯆꯤꯟ ꯐꯪꯉꯤ, ꯇ꯭ꯔꯦꯅꯤꯡ ꯐꯪꯉꯤ, ꯌꯥꯝ ꯃꯄꯨꯡ ꯐꯥꯅ ꯐꯪꯉꯤ꯫
9: ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯏꯆꯦ ꯍꯣꯏꯅ ꯐꯪꯉꯤꯕ ꯃꯦꯆꯤꯟꯁꯦ ꯂꯣꯟꯒꯤ ꯈꯨꯠꯊꯥꯡꯗ ꯐꯪꯉꯤꯔꯥ ꯀꯃꯥꯏꯅ ꯇꯧꯕꯅꯣ?
10: ꯅꯠꯇꯦ, ꯑꯗꯨꯗꯤ ꯑꯩꯈꯣꯏ ꯐ꯭ꯔꯤꯗ ꯄꯤꯔꯒ ꯑꯩꯈꯣꯏ ꯀꯩꯅꯣ ꯇꯧꯖꯕꯅꯤ, ꯏꯁꯥꯒꯤ ꯆꯥꯎꯊꯣꯛꯅꯕ, ꯑꯗꯨꯒ ꯄꯩꯁꯥ ꯑꯣꯏꯅ ꯊꯥꯗꯅꯕꯒꯤ ꯃꯨꯗ꯭ꯔꯥ ꯂꯣꯟꯁꯨ ꯄꯤꯕꯤꯕ, ꯑꯩꯈꯣꯏ ꯑꯗꯨꯅ ꯆꯥꯎꯊꯣꯛꯆꯔꯒ ꯗꯨꯀꯥꯟ ꯆꯥꯎꯊꯣꯛꯆꯩ, ꯑꯗꯨꯒ ꯆꯥꯎꯊꯣꯛꯆꯔꯒ ꯑꯗꯨꯝ ꯌꯥꯝ ꯀꯥꯟꯅꯕ ꯐꯪꯉꯤ꯫
5: ꯃꯤꯁꯤꯡ ꯌꯥꯝꯖꯗꯕ ꯈꯨꯡꯒꯪ ꯑꯃ ꯑꯣꯏꯖꯔꯕꯁꯨ ꯈꯨꯡꯒꯪ ꯑꯁꯤꯒꯤ ꯈꯨꯟꯖꯥꯁꯤꯡ ꯆꯤꯟꯖꯥꯛꯇ ꯃꯤꯄꯥꯜ ꯇꯥꯡꯗꯕ ꯍꯥꯏꯕ ꯄꯥꯟꯗꯝ ꯑꯁꯤꯒ ꯂꯣꯏꯅꯅ ꯌꯥꯝꯅ ꯀꯟꯅ ꯍꯣꯠꯅꯗꯨꯅ ꯃꯇꯝ ꯃꯇꯝꯒꯤ ꯃꯍꯩ ꯃꯔꯣꯡ ꯃꯅꯥ ꯃꯁꯤꯡ ꯀꯌꯥ ꯊꯥꯗꯨꯅ ꯏꯃꯨꯡ ꯃꯅꯨꯡ ꯄꯨꯔꯤꯕ ꯂꯧꯃꯤꯁꯤꯡꯅ ꯊꯦꯡꯅꯔꯤꯕ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯗꯕꯁꯤꯡ ꯑꯃꯗꯤ ꯇꯨꯡꯗ ꯈꯨꯡꯒꯪ ꯑꯁꯤꯗ ꯄꯥꯏꯈꯠꯂꯛꯀꯗꯕ ꯊꯕꯛ ꯊꯧꯔꯝꯁꯤꯡ ꯑꯃꯗꯤ ꯐꯪꯕ ꯌꯥꯕ ꯈꯨꯗꯣꯡꯆꯥꯕꯁꯤꯡꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯚꯥꯔꯠꯤꯌꯥ ꯀꯤꯁꯥꯟ ꯁꯪꯘ ꯃꯅꯤꯄꯨꯔ ꯄ꯭ꯔꯥꯟꯠꯀꯤ ꯖꯦꯅꯔꯦꯜ ꯁꯦꯀ꯭ꯔꯦꯇꯔꯤ ꯇꯦꯂꯦꯝ ꯗꯔꯥ ꯁꯤꯡ:
11: ꯍꯧꯖꯤꯛꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯅ ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯔꯤꯁꯤ ꯅꯦꯁꯅꯦꯜ ꯃꯤꯁꯟ ꯐꯣꯔ ꯅꯦꯁꯅꯦꯜ ꯐꯥꯔꯃꯤꯡ, ꯁꯤꯒꯤ ꯃꯤꯁꯟ ꯑꯃ ꯕꯤꯒꯤꯅꯤꯡꯅꯤ, ꯑꯗꯣ ꯁꯤꯒꯤ ꯕꯤꯒꯤꯅꯤꯡꯁꯤꯗ ꯑꯣꯜ ꯃꯅꯤꯄꯨꯔꯒꯤ ꯑꯣꯏꯅ ꯀ꯭ꯂꯁꯇꯔ 80 ꯁꯦꯝꯗꯣꯔꯤ, 40% ꯂꯣꯏꯔꯤ, ꯑꯗꯨꯗ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯁꯟꯊꯤꯁꯤꯡꯒꯤ ꯀꯥꯎ ꯕꯦꯁ ꯑꯦꯒ꯭ꯔꯤꯀꯜꯆꯔ, ꯑꯗꯒꯤ ꯀꯦꯃꯤꯀꯦꯜ ꯃꯨꯛꯇ ꯑꯦꯒ꯭ꯔꯤꯀꯜꯆꯔ, ꯀꯦꯃꯤꯀꯦꯜ ꯐ꯭ꯔꯤ ꯀꯦꯃꯤꯀꯦꯜ,
12: ꯍꯥꯏꯗꯤ ꯁꯤꯗꯒꯤ ꯂꯧꯊꯣꯔꯛꯏꯕ ꯁꯤꯗꯒꯤ ꯄꯨꯊꯣꯔꯛꯏꯕ ꯄꯣꯠꯊꯣꯛꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯄꯨꯔꯥ ꯑꯣꯔꯒꯥꯅꯤꯛ ꯑꯣꯏꯕ,
11: ꯄꯨꯔꯥ ꯑꯣꯔꯒꯥꯅꯤꯛ ꯑꯣꯏꯕ, ꯄꯨꯔꯥ ꯑꯣꯔꯒꯥꯅꯤꯛ ꯑꯣꯏꯕ, ꯑꯗꯨꯗ ꯁꯤꯖꯤꯟꯅꯒꯗꯕ ꯃꯦꯅꯨꯌꯦꯜ ꯃꯌꯥꯝꯁꯦ ꯁꯟꯊꯤ ꯁꯩꯌꯨꯡꯗꯒꯤ ꯁꯦꯝꯕ, ꯑꯗꯨꯒꯤ ꯄ꯭ꯔꯦꯛꯇꯤꯁꯅ ꯀꯌꯥꯅ ꯇꯧꯔꯤꯒꯦꯗ ꯁꯨꯚꯥꯁ ꯄꯥꯂꯦꯀꯔ ꯍꯥꯏꯅ ꯁꯥꯏꯟꯇꯤꯁ ꯑꯃꯅ ꯄꯨꯊꯣꯛꯑꯒ ꯌꯥꯝ ꯐꯖꯅ ꯁꯛꯁꯦꯁ ꯑꯣꯏꯔꯕ, ꯑꯗꯨꯅ ꯖꯤꯕ ꯃꯤꯇ꯭ꯔ ꯈꯟ ꯖꯤꯕ ꯃꯤꯇ꯭ꯔ ꯑꯗꯒꯤ ꯅꯤꯝꯃꯁꯇ ꯍꯥꯏꯗꯅ ꯃꯥꯒꯤ ꯁꯟꯊꯤ ꯁꯩꯌꯨꯡꯁꯤꯅꯗ ꯍꯥꯔ ꯅꯨꯡ ꯑꯗꯒꯤ ꯁꯤꯠ ꯇ꯭ꯔꯤꯠꯃꯦꯟꯒꯤ ꯀꯔꯤꯒꯤ ꯏꯚ꯭ꯔꯤꯊꯤꯡ ꯂꯣꯏꯅꯕ ꯁꯤꯗꯒꯤ ꯂꯣꯏ ꯁꯦꯝꯃꯒ ꯑꯗꯨ ꯑꯦꯄ꯭ꯂꯥꯏ ꯇꯧꯕ ꯃꯥꯏ, ꯑꯗꯨꯒꯤ ꯄꯣꯠꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯐꯤꯜꯗ ꯍꯧꯗꯣꯔꯦ
12: ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯦꯁꯅꯦꯜ ꯃꯤꯁꯟꯗꯨꯒꯤ ꯑꯣꯏꯅ ꯍꯧꯅꯕꯗ ꯀꯔꯤ ꯀꯔꯤ ꯄ꯭ꯂꯥꯟꯗꯤ ꯇꯧꯕꯤꯔꯦ?
11: ꯑꯗꯨꯒꯤ ꯁꯤꯗ ꯂꯩꯔꯤꯕ ꯕꯤꯜꯗꯤꯡꯁꯦ ꯅꯣꯡꯄꯣꯛ ꯄꯣꯛꯀꯩ ꯑꯣꯔꯒꯥꯅꯤꯛ ꯄ꯭ꯔꯗ꯭ꯌꯨꯁꯔ ꯀꯝꯄꯦꯅꯤ,
12: ꯑꯣ ꯁꯤꯁꯦ ꯃꯦꯝꯕꯔ ꯀꯌꯥꯃꯨꯛꯇꯤ ꯂꯩ?
11: ꯑꯩꯈꯣꯏ ꯁꯣꯝꯗ ꯍꯧꯖꯤꯛꯁꯤ 500,
12: ꯁꯤꯗ ꯈꯣꯠꯊꯕ ꯌꯥꯎꯕꯤꯔꯤꯕ꯭ꯔꯥ? ꯑꯩꯈꯣꯏ ꯂꯧꯕ ꯕꯥꯏ ꯄ꯭ꯔꯣꯐꯦꯁꯟꯗ ꯂꯩꯕꯁꯦ ꯍꯧꯖꯤꯛ ꯍꯥꯏꯔꯤꯕ ꯃꯤꯁꯟꯗꯨꯗ ꯆꯪꯒꯦ ꯍꯥꯏꯕꯁꯦ
11: ꯆꯤꯊ ꯈꯣꯠꯊꯕ ꯍꯥꯏꯁꯤ ꯕꯤꯒꯤꯅꯤꯡꯅꯤ, ꯇ꯭ꯔꯦꯅꯤꯡ ꯍꯧꯗ꯭ꯔꯤ,
12: ꯇ꯭ꯔꯦꯅꯤꯡ ꯍꯧꯗ꯭ꯔꯤ,
11: ꯑꯗꯨꯒ ꯍꯧꯖꯤꯛꯁꯤ ꯐꯥꯔꯁ ꯐꯦꯁ ꯍꯧꯔꯦ, ꯑꯩꯈꯣꯏ ꯌꯥꯎꯕ ꯉꯝꯗ꯭ꯔꯤ, ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯊꯥꯒꯠꯀꯗꯕ ꯀ꯭ꯂꯁꯇꯔ ꯑꯃꯗ ꯃꯤ 100 ꯂꯩꯒꯗꯧꯅꯤ, ꯑꯗꯨꯗ ꯀ꯭ꯂꯁꯇꯔ ꯔꯤꯁꯣꯔꯁ ꯄꯥꯔꯁꯟ ꯑꯗꯨ ꯇꯣꯂꯣꯞ ꯄꯤꯔꯒ ꯇ꯭ꯔꯦꯅꯤꯡ ꯇꯧꯔꯒ ꯃꯣꯏ ꯑꯃꯨꯛ ꯇꯥꯛꯄꯤꯒꯗꯕꯁꯦ ꯁꯤꯒꯤ ꯁꯤꯁꯇꯦꯝ ꯑꯃ ꯆꯪꯉꯛꯀꯗꯣꯏꯅꯤ, ꯑꯗꯣ ꯂꯧꯗꯨ ꯂꯧ ꯃꯤ 100ꯗꯨꯗ 65 ꯍꯦꯛꯇꯔꯁꯅ ꯃꯣꯏꯒꯤ ꯂꯧꯐꯝ ꯑꯣꯏꯒꯗꯧꯅꯤ ꯃꯤ 100ꯗꯨꯒꯤ, ꯑꯗꯨꯗꯒꯤ ꯍꯧꯗꯣꯏꯅꯤ ꯀ꯭ꯂꯁꯇꯔ ꯇꯨꯃꯗ ꯂꯩꯒꯗꯧꯔꯤꯕ ꯃꯤ 100ꯗꯨꯗ 65 ꯍꯦꯛꯇꯔꯅ ꯌꯦꯡꯉꯀꯥꯟꯗ ꯃꯥꯁꯤ ꯂꯧꯁꯦꯟ 5 ꯀꯥꯏꯅ ꯁꯪꯒꯝ ꯑꯃꯒ ꯂꯧꯁꯦꯟ ꯑꯃꯒ ꯇꯥꯏꯌꯦꯕꯀꯣ, ꯃꯗꯨ ꯃꯃꯥꯅ ꯅꯦꯆꯔꯦꯜ ꯐꯥꯔꯃꯤꯡꯒꯤ ꯆꯪꯕꯗ ꯃꯥ 4,000 ꯄꯩꯁꯥ ꯄꯤꯗꯣꯏꯅꯤ, ꯃꯤꯅꯔꯦꯜ ꯃꯌꯥꯝ ꯄꯤꯗꯣꯏꯅꯤ, ꯑꯦꯛꯁꯄꯥꯔꯠ ꯃꯌꯥꯝꯒ ꯇꯥꯟꯅꯔꯒ ꯇꯧꯔꯛꯀꯗꯣꯏꯅꯤ, ꯑꯗꯨꯒ ꯐꯟꯊꯤ ꯁꯩꯌꯨꯡ ꯁꯦꯝꯕꯒꯤ ꯍꯥꯔ ꯁꯦꯝꯐꯝꯁꯦ ꯂꯣꯀꯦꯜ ꯁꯪꯅ ꯇꯧꯒꯗꯧꯅꯤ, ꯑꯗꯨꯒ ꯈꯣꯖꯟ ꯐꯣꯔꯖꯟ ꯑꯗꯨꯒ ꯖꯔꯁꯤꯅ ꯇꯧꯕ ꯌꯥꯔꯣꯏ, ꯁꯤꯒꯤ ꯃꯐꯝ ꯑꯃ ꯒꯣꯔꯃꯦꯟ ꯄꯩꯁꯥ ꯊꯥꯗꯅ ꯁꯦꯝꯒꯠꯂꯛꯀꯗꯣꯏꯅꯤ, ꯃꯗꯨꯒꯤ ꯃꯦꯅꯨ ꯌꯥꯝꯗ ꯑꯩꯈꯣꯏ ꯍꯧꯖꯤꯛ ꯁꯦꯝꯕ ꯍꯧꯔꯦ, ꯚꯥꯅꯨ ꯀꯝꯄꯣꯁ ꯄꯨꯊꯣꯛꯄ ꯍꯧꯔꯦ, ꯑꯗꯒꯤ ꯍꯧꯖꯤꯛꯀꯤ ꯍꯥꯏꯔꯤꯕ ꯖꯤꯕ ꯃꯤꯇ꯭ꯔ ꯑꯗꯨ ꯑꯗꯥꯏꯁꯦ ꯑꯩꯈꯣꯏ ꯁꯦꯝꯅꯔꯒ ꯄ꯭ꯔꯥꯛꯇꯤꯁꯁꯦ ꯍꯧꯔꯦ, ꯃꯣꯏꯅ ꯇꯧꯔꯛꯇ꯭ꯔꯤꯉꯩꯗ ꯃꯗꯨꯗ ꯏꯟꯍꯥꯟꯁ ꯇꯧꯔꯒ ꯄꯥꯛꯅ ꯁꯥꯟꯅ ꯇꯧꯕꯁꯦ ꯃꯁꯤ ꯑꯩꯈꯣꯏꯁꯦ ꯂꯧꯕꯔꯤ ꯆꯥꯇ꯭ꯔꯦ ꯑꯃ ꯂꯩꯁꯦ ꯀꯥ, ꯃꯁꯤ ꯄꯨꯟꯅ ꯇꯧꯅꯕ ꯑꯩꯅ ꯌꯥꯝ ꯀꯟꯅ ꯍꯣꯠꯅꯔꯤ, ꯁꯨꯝꯗꯒꯤ ꯁꯟꯕꯤ ꯑꯃꯅꯅꯦ ꯂꯧ ꯁꯪꯒꯝ 90ꯒꯤꯅꯦ ꯍꯥꯔ ꯄꯤꯕ ꯉꯝꯃꯤꯁꯦ,
12: ꯍꯥꯔ ꯄꯤꯕ ꯉꯝꯃꯤꯕ ꯑꯗꯨꯗ ꯉꯁꯥꯏ ꯍꯦꯟꯗꯣꯛ ꯄꯥꯊꯣꯛꯅ ꯂꯩ, ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯧꯗꯤ ꯂꯩꯖꯗꯕ
11: ꯀꯦꯟꯗꯕ ꯄꯣꯠꯆꯥꯔ ꯀꯗ ꯃꯤ ꯂꯣꯏ ꯃꯁꯥ ꯐꯗꯣꯏꯅꯦ ꯂꯣꯏꯁꯜꯂꯛꯄꯗ ꯑꯩꯅ ꯑꯥꯄꯤꯜ ꯇꯧꯖꯅꯤꯡꯕꯁꯤ ꯃꯤꯌꯥꯝ ꯄ꯭ꯔꯖꯥꯁꯨ ꯃꯁꯤꯒꯨꯝꯕꯒꯤ ꯋꯦꯕ ꯑꯃ ꯂꯥꯛꯑꯦ ꯑꯩꯁꯦ ꯃꯁꯤ ꯃꯤꯠ ꯃꯥꯏ ꯄꯥꯡꯃꯤꯟꯅꯕ ꯃꯊꯧ ꯇꯥꯏ ꯑꯗꯨꯒ ꯂꯧꯃꯤꯁꯤꯡꯅ ꯃꯤꯠ ꯃꯥꯏ ꯄꯥꯡꯕꯗ ꯅꯠꯇꯅ ꯒꯣꯔꯃꯦꯟꯅꯁꯨ ꯄ꯭ꯔꯣꯒ꯭ꯔꯥꯝꯁꯤ ꯇꯥꯕꯤꯔꯒ ꯃꯗꯨꯒꯨꯝꯕ ꯋꯦꯕꯁꯤꯗ ꯄ꯭ꯔꯖꯥꯅꯁꯨ ꯅꯣꯡꯄꯣꯛꯄꯣꯏ ꯑꯣꯔꯒꯥꯅꯤꯛ ꯄ꯭ꯔꯗ꯭ꯌꯨꯁꯔ ꯀꯝꯄꯦꯅꯤꯅꯁꯨ ꯑꯗꯣ ꯑꯩ ꯏꯁꯥ ꯀꯤꯁꯥꯟ ꯁꯪꯒꯅꯁꯨ ꯃꯁꯤ ꯃꯥꯏ

মথংদলা কচরি ব ফিল্ম থেংমন খ্রে থাবল সে খুঞ্জলদা সদানন্দ মদির সিবিনা সৈরিং রোমি মৈটাই সৈবান বা তোমা থাংজাম খুদল তামজারি তামিনাসী।